0: Hagamisiko? Naa Subhas Chandra Honhaga ando aki ke juri ko pai te durang ba yum kida. Ila na do ninta miet warta ba yumia visetana jal shakti ke liye jal sanjayan hamari jimmedari ondo warta kartana kin Jay Kishor Mangal Tiking.
1: Daa pudgal sirpatane daa begar jibon bano abu nu lagi sapada abu dorkarwa sinachi sapada anuire homo bugentain abu saben bu adan gea chi gota otre do tihai itere daa mena enrio nui lagi sumeng 1% sapada age paitirbu agoitena sinachi santanabe pratisat daa bulungia okona doria kore pere akana ondo sareyakan 2% daa hari likate mena tising abu disumsul gota otre daaria holokocho chi samasya mena hatu ondo bazar saben pare daaria holokocho mena hatu saire mi chatu daa lagit hoko esu saning seno teko hobantana en likage bazar ondo marang sahar kore daa lagit 1-1 ghanta jangi chi line reko tingu tangi ekano hoko likage eta ওই চেড়ে কো ওন্ড জীব জন্তু কয় দা লাগি নেপা এনপা হনরতে কো পড়াওতন দা রে রিঙ্গেতে গাড়া বান্দা পুকুরি কুয়ে দাড়ি চাপাকাল বোরিন ডেম এমানা এমানা কো রো চাবাতন এন সুল দুম্বুদারু কো জাকেট রোতন দা রে রিঙ্গেতে কারখানা কো জাকেট বন্ধ সেকায়ন ওন্ড তারা দো বন্ধ তিয়ামেন কারখানা কো বন্ধয়ান রে হোকো বেগারিও তনাকো আবু সাবেন বু আদান গিয়া চে আবু দিসুম মিয়ে চাসি দিসুম তেন নেন দিসুম রে মেনাতন আধায় তেরিও লা হোকো চাস বাস রেয়া বর্ষা রেকো তাইন তেন চাসি পাইটি দা বেগার বিলকুল কাহ বদাইও যোকাব উড়ু ইয়ে যদি দা বানো রে দো হুনাং চিলিকেতে চাস পাইটি হবান ওন্ড চাস কাহ হবান রে দো হুনাং চিনা বুঝো মিয়া হিনামেনতে আবু হোকে দা রেয়া গনুম সমজাওতে লাগাতি আবু যাওগে ওয়া রাচা পাইটি কতে চিমিন কা চিমিন দা আবু নিকাগবু হাড়ি এড়া এতনা কুইতেন কো ওড়ান করে লিজে তাপা অন্ড বেলা তাড়ি কো গাছার তান রে দা কো খরচা এতনা এন লেখাগে কোয়াহন কো জাকে দাড়ি বাই তান রে গাড়ি কো সাপা তান রে বাগান করে অন্ড শৌচালয় এমন করে এসু পুরে দা কো খরচা এতনা নেলেকান পাইটি করে হকন তারে মি বাল্টি দা আদর করা ইন তারে আবু মোড়ে বাল্টি দা সমারে বু হাড়ি এড়া এতন ভারতীয় মানক বিওরো রেয়া রিপোর্ট লেখাতে নেলেরে দো মিয়েন হো যাওগে 135 লিটার দা আদর করো মেন দো আবু যাওগে নিয়ায়তে লা দা আবু খরচা এতন দা রিয়া নেন হলো কছো আবু ভুল ওন্ড গালতি তেগে

0: সময় নির্বাগে তুয়ে বুতেনতে তিসিং এ আদিবাসী হো আকড়া কুরুডুরু নেতা রেগেলিং বাগড়ুইতেনে তিসিং এ প্রস্তুতি প্রদীপ কুমার তিকিং এ তাইকিন সেনো সেনোতে অন্ড মিসে আলিং সনি কুমারী অন্ড সুনেনা বইপাই তিকিং পেতে ইবিল সিবিল জোয়ার
1: জোয়ার।